সংগীতরংকো গামাতাঙ্গেন প্রিংনি ছেদ পাজিও দিলিয়নি খবাতাকবা হিন্দি খবরং ছেদ চিবুমো প্রিংনি ইংলিশ খবরং ছেদ খোলা চিও শিলংনি খবাতাকবা সালগুরু সালারাম আদকনি ইংলিশ খবরং কজল জল খুনা শোনা মানগেন ছেদ সুপ্রিয় ইয়া স্টেশনী খুব প্রিংনাম চুরা প্রোগ্রাম ছেদ সুপ্রিবুমা ও আজক ছসংতাল গীত রংকো গামাতানি সময় সখাঙ্গা ও এন্ড্রি মোরগান আর মারাক নকরেক হাই সেকেন্ডারি স্কুল চুরানি হয়দ মানি খুনা মানগেন উনি জামানো হিলবার্ট মারাক নি গীত রংকো গামাতঙ্গেন প্রিংনি স্কুবা জিও দিল্লি উনি খাতা হিন্দি খবরং স্কু বুঙাও জল জল ইংলিশ খবরং স্কু স্কুং ও ইয়া স্টেশন নি কোল মাইনিং অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট নি মেন তামে ওয়ান মে সুচিয়াং নি ইংলিশ চাগানাউনি খোনাশোনা মানগেন উনি জামানো ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম খোনাশোনা মানগেন স্কু খোলাচিও দিল্লিউনি খাতা বিবিধ ভারতী চিখং ও হিন্দি খবরং চিখং বোমা ও জল জল ইংলিশ খবরং চিখং চিখং ও আজক সসংতালনি গীত রং ও আলফোন্স সাংমা আরও ব্রেমি ভুটান সাংমানি গীত রং কমা তাঙ্গেন চিখং খোলাচিও দিল্লিউনি খাতা বিবিধ ভারতী প্রোগ্রাম চিসা ও হিন্দি খবরং চিসা বুয়া ও ইংলিশ খবরং চিসা চিখং ও আজক সসংতালনি গীত রং ও হেভেন্দ্র সাংমা আরও ক্রেনিং মারাকনি গীত রং কমা তাঙ্গেন চিসা কলাচিও মেচক্রাংনি প্রোগ্রাম ও মেরি বাত বা আংনি কথা ও থিংস মে সি এস সংমানি আগানানি খোনাশোনা মানগেন উনি জামানো আয়ুর্বেদা ফর মিলেনিয়ান্স ইয়া কথা বিছঙ্ক রায় ডক্টর থিংস শ্রীশ্রা এম সংমা মেডিকেল অফিসার আয়ুষ নি আগানাউনি খোনাশোনা মানগেন উনি জামানো জুলিয়ানা মারাক আরো সিম্পু মোমনি গীত রংক গামা তাঙ্গেন চিগিনি খোলা চিগিনি ও চিগিনি সালজা চিও না সিমাং দিল্লিউনি খাতা হিন্দি খবরং চিগিনি বোমা ও ইয়া স্টেশনী খাতানি রং খোনাশোনা মানগেন চিগিনি চিখং ও আচকালনি গীত রং ও ফেডি সংমা আরো বেনেডিক্ট সংমানী গীত রং গামা তাঙ্গেন চিগিনি খোলা চিও বিবেদ ভারতী এস এম এস কে বাহানি বিবেস কেতারানে চিগিনি সুপমা বোমা বিবেদ ভারতী ঝারোকা সা ও বিবেদ ভারতী হিট সুপার হিট সা খোলা চিও বিবেদ ভারতী মঞ্চাহে গীত গিনি ও সালনি ইংলিশ খবরং গিনি চিপুয়া ও হিন্দি খবরং গিনি খোলা চিও দিল্লিউনি খাতা বিবেদ ভারতী গথাম ও হিন্দি খবরং গথাম বোমা ও ইংলিশ খবরং গথাম চিখং ও সালনি প্রোগ্রাম কমাছ তাতানি ইয়া স্টেশনী খোনাশোনা মানগেন আথামনি বাগনি বা ট্রান্সমিশন আথামনি বংশপমদক বাজিউনি চুরা স্টেশনী খোনাশোথাইনা মানগেন আথামনি বংশপমদক বঙা সপমা ছেট উয়াতানি রং খোনাশোনা মানগেন আথামনি দক বাজিও টকা দাবমানি সুলরং খোনাশোনা মানগেন দক বঙা ও শিলংনি খবরং দক চিবুয়া ও ইসলনা রুমাথেলানি গীত রং ও দিলারাম মোমন আরও উনি দলনি গীত রং খোনাশোনা মানগেন তো কলাচিও সিমাংনি খনানাসকে বিয়াটিংবা চিকিৎসাসংতালনি গীত রং খোনাশোনা মানগেন ওয়ালনিসনি বাজিও টকি হাউস প্রোগ্রাম ও ফিল্ম মূসানি গীত রং গামাতানি সময় ভিভা ফিল্মনি গীত রং খোনাশোনা মানগেন স্নি কলাচিও দিল্লিউনি খাতাকবা বিবিধ ভারতী প্রোগ্রাম ওয়ালনি চেট বাজিও হিন্দি খবরং চেটপুয়া ও ইংলিশ খবরং চেট চিখং ও ইয়া স্টেশনী ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম খোনাশোনা মানগেন ছেদ খোলা চিও স্পোর্টস স্কেন ছেদ সুপ্রিবুয়া ও হিন্দি খবরং স্কু ও ইংলিশ খবরং স্কু চিবুয়া ও স্পোর্ট লাইট প্রোগ্রাম স্কু খোলা চিও বিবিধ ভারতী চিখং ও হিন্দি খবরং চিখং বুয়া ও ইংলিশ খবরং চিখং চিখং ও বিবিধ ভারতী প্রোগ্রাম খামে চিখিং খোলা চিবাজিওনা দিল্লিউনি খাতা খোনাশোনা মানগেন ইয়া রঙান সালগম আরও আথামনা থারিসগম প্রোগ্রাম রংওয়া ইয়ান আকাশবাণী থুরা আগানাতগমন গতানা সিমাং ইসলনা রংমাথেলানি গীত রং কামাতানি সময় জনসেং মোমন আরও উনি দলনি গীত রং তাও খোনাশোনা মানগেন

নমস্কার আর ওলা লগতে সুন্দর ভিয়ান ইডা আকাশবাণী কেন্দ্র টুরা মিডিয়াম ওয়েভলা 243.31 মিটার আর কিলোহার্স 1233 নি অনুষ্ঠান প্রচার হবা লাগিছে গাছা আজি বিশুধবার জুলাই মাসলা 9 তারিখ সন 2026 আর সময় ভিয়ানলা 6:30:20 পার হবা লাগিছে। আজিলা অনুষ্ঠানে আপনি গিলা প্রথম গানরা হুনিবাগে পাবো শিল্পী সুয়ারেজ হাজংলা কণ্ঠনী।

আপনি গলে উপভোগ করিলে শিল্পী সদের হাজংলা গানরা আজিল অনুষ্ঠান নিয়ে আপনি গিলা শুনিবাগে পাব। বেদিন কালাম উৎসবলা বিষয় নি এগরা হতুকে কথিকা মেঘালয়লা জয়ন্তিয়া হিলস নি পানার জনজাতি গিলা মানাওয়া সব থেকে প্রসিদ্ধ উৎসব হয় বেদিন কালাম। বেদিন কালাম উৎসবরা মেঘালয় নি মানাওয়া প্রমুখ উৎসব গিলা নি এগরা উৎসব হয় যদ বছর নি তিন দিনাল জন্যে মানাওয়া হয়। বেদিন কালামলা অর্থরা হলে খারাপ আত্মা গিলাগে ভাগাওয়া আর বিমারী গিলাগে দূর ভাগাওয়া বা ভালা ফসললা আশীর্বাদলা জন্য প্রার্থনা করা হয়। এই উৎসবলা শুরুবাত পবিত্র জঙ্গল থেকে আনা খুঁড়ি গিলাল পূজা আর স্থাপনালা লগে হয়। উৎসব অন্তিম দিন যুবা বঞ্জ আর রঙিন কাগজলা বানাওয়া বিশাল সাজাওয়া রথ বানাওয়া হয় আর অগে শহর ভর নি ঘুরাওয়া হয়। পারম্পরিক সঙ্গীত আর ঢোল নাগারালা থাপ দিয়ে পুরুষগিলা এগে অগে কাদং নি ঢেকা দিয়ে নৃত্য করে যাই খারাপ শক্তিগিলা থেকে যুজিবলা উৎসগে বাড়ায়। সুবই সাজাওয়া রথগিলা আর খুঁটিগিলাগে অন্তিম নি এক পবিত্র দিঘি বা পানি নি বিসর্জন করা হয়। আপনিগিলা শুনিবাগে পালে বেদিন কালাম উৎসবলা বিষয় নি এগরা হুতুকে কথিকা। লা অনুষ্ঠান আগিয়ে নিয়ে থাকিব শিল্পী বঙ্কিম হাজংলা এগরা আধুনিক গানরা।

0: আপনিগিলা উপভোগ করিলে শিল্পী মনোরঞ্জন হাজংলা গানরা।
1: ইলা অনুষ্ঠানী আপনিগিলা শুনিবাগে পাব শিল্পী ননিতা হাজংলা গানরা।

0: Namgupa khobor SIR hajagani khodor tok bulsini phunna mangi prangko bimuse gatani ge thamgupa baksok baha
1: ye numerator ang ni nokonare baginik na unuranga mai ko dakpo
0: altu aba jun khola chuni julai khodik sku tarik ko na bimuse gatnar eba o tik tak ba uyatani rang ho naibo
1: ndiba sing ani rang dongode
0: unaba jajeng nabe altu en nakni boot level official mung baksa golpoe nakni winna nangani rang ho singira namman gen
1: aru ye bielo ni number ko banani ko man
0: sasku bo jiro na kol khabo aru nakni bielo ko মাসিনা গতা ডাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা না পাঙি নিব আর উনা ডাকচাকানি কো নাঙামা থালাতানি রংকো নাঙামা না সিমা সান্দি নি নাগতা মানগেন
1: আলচু বিয়েদে
0: ওয়ে বিমু সেগাতরা মামুং লেখা নাঙ্গজাবা না আখাকেত কপা উয়াতানি রংকো সান ওনাতাইবো আর না নি বিয়েলো বক্সা খবর আগজবো
1: কিসিকরাবো দালো নাংনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখিনা ডাকচাকে ডাকচাকানি কো নাওদে বিয়েলো না কল কবো আর না মিস গানি রংনা গানচাকানি কো মান
0: ইয়া হাজালগানি খরুক তো পলসিনী বিমু সেগাতানিয়ারা জুন খোলাচিওনি জুলাই খুগ্রুক স্কু থারিকোনা ওয়াঙ্গেন নংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
2: ও মেঘালয়নি মন্দিরং না বলসি চিচাত কাপনা সিং হামা অন্দাকে ওদে না থাংনি ফু না মানানি দালবিগবা বলকো গমাতমাবে হাজাগনি কলগ্রুপটক বলসিনি অক্টোবর সা তারিখ বা উনাস খাং বলসি চিচাত কাপা হদে ইয়া নাকনি মানগনি বলকো খাঙানি সময় সকাহা
3: উঙাবা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন নি গথামগপা বাকো আবাচিনা তিঙাহা বুথ লেভেল অফিসার রং হাজাগনি কলগ্রুপটক বলসিনি জুন কলাচি তারিখ কলি জুলাই কলগ্রুপ স্কু তারিখ কোনা নাসিমনি নকনারি গাঙ্গেন উনি গমন নাকনি লেখা রংকো তারি দুসুবো
2: হাজাগনি কলগ্রুপটক বলসিনি আগস্ট মঙা তারিখ কোনা সিমাংনি বিমরাংকো ইলেকশন total rolo sekatani but khang pa ungen mai bagwala ni ba khang ni rang dungodi hajalguni khulgto pulsi ni august 1 tarik aro september 3 tarik ni gi sepo tarik apna somerang ko nanggen
3: october 2 tarik ko bun khang pa electoral roll ko na khadat nas khang nangni bimang ka ketu pa ungna nanggen skang ba changna sekatani ko takki ama yan al thua ba nangni adu ko songdung kha mani aro bun siko sakki ondu pa lekha rang baksa na passport size photo ko sa nangai ba
2: na anang ni jakatile man gaman bulrang ko jakhalbo nan din ka na man ga pa voter helpline number sas ku bunga 0 na ka bo Voter Helpline app ko download ka bo ba voters.eci.gov.in na napangini bo.
3: Una agri ba CEO Meghalaya.nic.in na napangini na maggin pun gapang ubo may nanak ni kurang gamsata.
2: Yakub Yatkepa, Chief Electoral Officer Meghalaya.
4: Rara na ara yan Rafael Marakni gitko dana simangna ka matangi nga ya gitko biateng parangara ara meloni ni chauma evian ma evelyn pa aro patiasa pa

0: বলগো গমাতনাবি হাজাগুনি কলগ্রুপ তো বলসিনি অক্টোবর সা তারিখ বা উনাস খাং বলসি চিচে কাপাহদে ইয়ান নকনি মানগনি বলগো খাঙানি সময় সকাহা
1: উঙাবা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নি গথাম গপা বাকো আবাচিনা তিহা বুথ লেভেল অফিসার হাজাগুনি কলগ্রুপ তো বলসিনি জুন কলাচি তারিখ কলি জুলাই কলগ্রুপ স্কু তারিখ কোনা নাসিমনি নকনা রিগাঙ্গিন উনি গমন নকনি লেখারাং কো তারিখ দুসুগো
0: হাজাগুনি কলগ্রুপ তো বলসিনি আগস্ট বঙা তারিখ কোনা সিমাংনি বিমরাং কো ইলেকটোরাল রোলো সেকাতানি বুথ খাম গপা উগেন মাইবা গুয়ালানি বা আখানি রং দোদি হাজারগুনি কলগ্রুপ তুলসিনি আগস্ট বঙা তারিখ আর সেপ্টেম্বর ব্রি তারিখ নিগে সেপো তারিখ আপনার সময় রং নাঙ্গেন
1: অক্টোবর স্নি তারিখ বুলখাম গপা ইলেকটোরাল রুল কোনা খাদ আপনার স্কাং নামনি বিমান কাকে তুপা উনা নাঙ্গেন স্কাং গপা চাংনা সেগাতানি কো তাকি আমা ইয়ান আলথুয়াবা নামনি আদু কো সংদং খামানি আর বুলসি কো সাকি অনি গপা লেখা রং বাক্সানা পাসপোর্ট সাইজ ফটো কো সা নাঙ্গিয়াবা
0: না আ নামনি জাকাতেলে মত গমন বলরং কো জাকালবো নাম দিন কানা মত গপা ভোটার হেল্পলাইন নাম্বার সাস কো বঙা জিরো না খাবো ভোটার হেল্পলাইন অ্যাপ কো ডাউনলোড খাবো বা ভোটার্স eci.gov.in na napanginibo
1: unagriba ceo meghalaya.nic.in na napangini namatgen pungpaungbu mainanakni kurangam chata
0: yakub yatkapa chief electoral officer meghalaya
2: tauna simang hamari shadi me yan viva film ni babu supriyo ro shreya gosalni gapa gitkok nangnamatgen